হলি কামন দাই মু ধরন থাম সিন থাইব না হননে ইতে মা মুদি সিরে যা না হরন মি জোড়ো মি ফালিন দো গাছি মু গিনাই গন্দে হদু মি জিবি নির মি পড়ি দাম মি সুপ্তর গোরনে গোসল মে হডা কো দেজা ফিটার মা